শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়িরে সময় বর্তমান সকাল 8:15 আরম্ভ করুছু কার্যক্রম গীতাঞ্জলি। কেবে লাগু স্বপ্ন, কেবে বাস্তবতা, কেবে কেতে স্পষ্ট এই প্রেম কাহিনীর রূপরেখ, তো কেবে কেতে ঝাপসা।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা। শ্রোতা বন্ধু, আসন্ত শুণবা যুববন্ধু মানুষ কার্যক্রম যুববাণী। কার্যক্রমটি প্রযোজনা করছেন নাগভূষণ মাঝি, উপস্থাপনায় সুনিতা বেড়া এবং পলিনা সরকারিয়া।

প্রেম কেবে জহ্ন কেবে জহ্নরাতে, প্রেম কেবে ফুল পুঁ কেবে প্রজাপতি, এই প্রেম কেবে নদী হয়ে বহি যায় তো পুঁ কেবে এই প্রেম মনরে জাড়ি দিয়ে রাগ অভিমানর বহ্নি। সতরে কেহি জাণে না এর আরম্ভ, কেহি জাণে না এর অন্ত। শুণবা গীতি কথা নূয়া নূয়া প্রেম।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুলে কার্যক্রম যুববাণী কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনার পলিনা সরকারিয়া এবং সুনিতা বেড়া। আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়িরে সময় বর্তমান সন্ধ্যা 6:30। আসন্ত শুনিবা সূচনা ও সম্বাদর কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 9টা বাজি 15 মিনিট ঠারু সকাল ক্ষমা করবে সকাল 8টা বাজি 15 মিনিট পাখু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমের পুনঃ প্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট রু 9টা পর্যন্ত শুনিপারে। হ্যালো বারিপদা কার্যক্রমে নিজের পছন্দর গীত শুনবাকু বা নিজের মনপছন্দ গীত সামিল করা চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা থেকে 5টা মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বর হচ্ছে 0679225405। সূচনা ও সম্বাদর কার্যক্রম আজ এতিকি, পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: জুয়াঙ্গ ও সান্তাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যায় সবুরি ভাষারে
2: কেবল আকাশবাণী।

পরবর্তী কথাচিত্র আ আবলট চলে, কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক এবং কুমার শানু।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা সহিত আরম্ভ করুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, জীবজগত সর্বোপরি মানব জাতির সুস্থতা, প্রকৃতি ও পরিবেশর স্বাস্থ্য অবস্থা উপরে অনেকাংশে নির্ভরশীল। মাত্র অবাঞ্ছিত মানবীয় কার্যকলাপর পরিণামে ঘটুথিবা প্রদূষণর ক্ষতিকারক প্রভাবরে জল, বায়ু এবং মৃত্তিকা পরি প্রাকৃতিক সম্বলর গুণবত্তার অবনতি সংঘটিত হেউছি এবং পরিবেশ ক্রমশ অবক্ষয়িত হয়ে চালিছি। পরিসংস্থার অবনতি বন্যজন্তুঙ্কর বিলুপ্তি তথা সেমানঙ্ক বাসস্থলীর বিনষ্ট এবং প্রকৃতিলব্ধ সম্পদর হ্রাস পরি প্রক্রিয়া ক্রমে ত্বরান্বিত হেউছি। এপরি অবনতি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশিক উদ্দেশ্য সাধন এবং আবশ্যকতা পূরণ করিবারে প্রকৃতির দক্ষতাকু ক্রমে সংকুচিত করুছি। এক প্রগতিশীল সমাজ যেতিকি আগৌ থাকে তার নীতিদিনিয়া আবশ্যকতা মধ্যে সেই অনুপাতরে বৃদ্ধি পাউ থাকে। এথিপাই তার দৃষ্টিকোণরে মধ্যে সেই অনুসারে পরিবর্তন আসি থাকে। এই সবুর পরিণাম স্বরূপ আমার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ঘোর পরিবর্তন ঘটি থাকে, যা ফলরে পরিবেশ প্রদূষিত হয়ে থাকে। তেবে শ্রোতাবন্ধু, প্রাকৃতিক সম্পদর শোষণর বৃদ্ধি এবং বাসস্থলীর ক্ষয় যোগু পূর্ব অপেক্ষা উত্তর

এতেবেলা যাই কার্যক্রম রিলে করে শোনাইলু আকাশবাণী দিল্লিরু। আকাশবাণী বারিপদা আসন্তু শুনিবা পরে পরে কেতোটি সুগম সঙ্গীত। সৌরভ নায়ক এবং তপু মিশ্রঙ্ক কণ্ঠরে বসন্ত রাজঙ্ক রচনা।